শ্রোতা বন্ধু শুনছেন আপন মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক কোয়েল আপন মানক সাথে আছি মো দেশ কার্যক্রম রে আজি আমি কথা হচ্ছে আম ভারতীয় সংস্কৃতি আ দেশ প্রেম বিষয়ে কিন্তু তা মধ্যে রয়েছে গোটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপন মানক পাই মন কি বাত শীর্ষকরে ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্কর উদ্দেশ্যে উদ্বোধন আপন মানে শুনি পারিবে মে মাস 31 তারিখ মানে রবিবার দিন 11টা সময়ে আকাশবাণীর সব কেন্দ্র বিবিধ ভারতী সেবা ডিটিএস সেবা এফএম রেইনবো সেবা এবং আকাশবাণী অধীনস্থ গোষ্ঠী বেতার কেন্দ্রে প্রধানমন্ত্রী মনর কথা শুনবাকু মিলিব রাজ্যের সমস্ত আকাশবাণী কেন্দ্রর এই মন কি বাতর ওড়িয়া ভাষান্তর প্রচারিত হব সেই দিন মানে 31 তারিখ রবিবার দিন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যের উদ্বোধনের ঠিক পরে পরে এবং পুণি থরে সেই রবিবার রাতে 8টা সময়ের তেণু যে শ্রোতা বন্ধু মানে আপনার ভিতর মন কি বাতরে নিজের মতব্যক্ত করা চাহুন সে প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইট মাই গভ ডট ইন টোল ফ্রি নম্বর 1800117800 ফোন করে নিজের মত আপনার রেকর্ড করাই পারিবে।

তুমি হি মোর সাহা, তুমি হি মোর রাহা, তুমি হি মোর দিগদর্শক। ভক্ত যেতবে এতিকি কথা কহিদিয়ে মহাপ্রভু শ্রী জগন্নাথ, সি ভক্তঙ্কর সবু দুঃখ কু আপণে নিয়ন্তি। জগা কালিয়া সি ভক্তঙ্ক পাই সি কেবল পূজার দেবতা নহে, সি হেউছন্তি জীবনর সাথী, সি হেউছন্তি আমার মার্গদর্শক। তাঙ্ক শ্রী চরণরে অতুট বিশ্বাস রাখি আমার এই জীবনর সমস্ত বাধাকু আমি অতিক্রম করি পারন্তি। সেইথিপাই তো কুহা যায় জগা কালিয়া হেউছন্তি ভক্তঙ্কর ভগবান, করুণা আউ প্রেমর অনন্ত সাগর।

শ্রোতা বন্ধু, এই পর্যন্ত আপনার মানে শুনুলে আমার ভক্তি গীতর কার্যক্রম অর্ঘ্য থাড়ি। বর্তমান আপনার মানে শুনিপারে অতিবড়ি শ্রী জগন্নাথ দাসঙ্ক বিরচিত শ্রীমদ ভাগবতর 52তম অধ্যায়। আসন্ত শুনিবা।

শ্রোতা বন্ধু আপনার টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিলসি দিল তাক সো দিলসি দিল তাক রে আপনার কোয়াল আছে আপনার মানক সাথে বর্তমান স্টুডিও ঘটিরে সময় 7টা বাজি 45 মিনিট হইসারা মু জানিছি আপন গরম গরম চাই কপ সহিত আপনার মর্নিং কু এনজয় করুথিবে মিঠা মিঠা গীত বি রেডিও রে শুনিকি আপনার মন একদম প্রফুল্লিত হই যাইথিব খুশি রে ভরি যাইথিব শ্রোতা বন্ধু কেবে ট্রাই করিছেন সকাল উঠি কি মানে বহুত লোক এমতি আছেন্তি যো মানে সূর্য ন উঠিবা আগে উঠি যাতে সূর্য আসবা পূর্ব উঠি যাতে আছি সে সকাল বহুত ভাল ভাবে এনজয় করতে কিন্তু না যেতবে সূর্য উদয় হতে সেই সময়টা যদি আপনার অনুভব করে পে যদি আপনার দেখিপারে যদি আপনার সেই সময় রহি তাহলে আপনার মনরে সেই ঊর্জা ভরিযিব যে ঊর্জা যে শক্তি যে এনর্জি আপনার ফুল এনর্জি দেব পুরা দিন সারা কোণ জীবন সারা খুশি রহবার আর নিজ কামক পরফেক্টলি করবার মু এই কথা এইপাই কহিপারুছি কিন্তু না সকাল সকাল আসু আসু রাস্তায় মু আজ উদয় হেউথিবা সূর্যঙ্কু দেখিলি সতরি এতে খুশি লাগিলা মনটা পুরা খুশি রে আর পজিটিভ এনার্জি রে ভরিগলা সেইপাই তো আপনার সাংরে আসিকি মু এত ভালো ভালো কথা কহিপারুছি ভালো কি খারাপ সেটা আপনার হি ডিসাইড করবে কিন্তু শ্রোতা বন্ধু চেষ্টা করন্তু সকাল উঠিকি সূর্যঙ্কর চেহারা দেখিবাকু যেতবেলে সূর্য উদয় হইতান্তি না সেই সময়ের দৃশ্য মনকু ইতি পজিটিভ এনার্জি দিয়ে কি সেই এনার্জি রে আমি পুরা দিনটাকে বড়িয়াসে কাটি পারিবা তবে সকাল উঠিবা আর সকাল টিকে হালকা ফুলকা এক্সারসাইজ যোগা করিবা অথবা হালকা ফুলকা চালিবা যদি আপনার বাড়ি বগিচার ঘাসর গালিচা আছে তা উপরে খালি পাদরে চালিবা নহলে আপনার আখপাখে যদি পার্ক আছে সেটি যাই খালি পাদরে ঘাসরে চালিবা আউ তা সহিত নিজ বাড়ি বগিচারে লগাইথিবা সুন্দর সুন্দর ফুল গছ মানক সহিত কিছু সময় এই সব হেউচি গোটে দিনর বহুত সুন্দর শুভারম্ভ যদি এই সব আপনি করিনাহান্তি করিবা পাই চেষ্টা করন্তু নাই যদি গোটে জায়গায় বসিকি পেপর পড়িবা ইয়া রেডিওরে গীত শুনু শুনু চাহা পিকি আপনার সকালকু আরম্ভ করিবা আপনার ভালো লাগে তাহলে সেইটা বি ঠিক আপনার ইচ্ছা যেমিতি সুন্দর লাগুছি আপনার সেমতি আরম্ভ করন্তু আপনার দিন পুরা খুশি রে ভরিযিবা।

শ্রোতা বন্ধু আপনার টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক রিমু কোয়াল আপনার সাথে অছি আজ নূয়া সকাল আমি সমস্ত মিশি স্বাগত করুছি আজ রবিবার অছি আগকু রজ পর্ব আসুছি সেতি পাই আপনার মানে বহুত প্ল্যানিং করতে মু জানছি শপিং কু যিবা বাহার কু বুলা বুলি করিয়া কু যিবা এমতি বহুত গুডিয়ে প্ল্যানিং থায়ে রবিবার দিন জুয়াড়ে যাওছেন জানতো টিকে নিজ পাখরে না পানি বোতল এবং ছতা ক্যাপ আউ সুজ পিন্ধিকি যাবে যুয়াড়ে যাবে এইসব ছোট ছোট কথার ধ্যান তো আপনার রাখি পারিবে পুরা এনজয় করন্তু ফুল ডে কু আপনার ফ্যামিলি সহিত যাহা বি প্ল্যানিং আছে সব প্ল্যানিং করন্তু তবে আজ আইপিএল র গ্রান্ড ফিনালে আছে আউ 72 দিনর 23টি সংঘর্ষপূর্ণ ম্যাচ পরে আজ আইপিএল র 19তম সংস্করণ র অন্তিম পর্যায়ে আসি পৌঁছি।

শ্রোতা বন্ধু আপনার মানে টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক আর দিল সে দিল তাক রে আপনার সাথে আছি মু আপনার কোয়াল আজির এই রবিবার সকাল কো আমি সমস্ত বেশি এনজয় করুছন্তি বহি আমপাই গোটিয়ে জ্ঞানর ভণ্ডার বহি আমার সবুঠারু অমূল্য উপহার বহি হেউছি আমমানকর সবুঠারু ভালো বন্ধু কহিলে কিছু বি ভুল হবনি কাহিকি না আমি যেতবেলে বি শিক্ষা আরম্ভ করে থাকু পিলাটি দিনর হি বহির হি আরম্ভ করে থাকু না বহি হি আমাকে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে আর জীবনর সঠিক মার্গ বি দেখাই থাকে আমাকে বহুত কিছু শিখাই থাকে বহি বহি পড়া দ্বারা আমি নূয়া নূয়া কথা বি জাঁপারু আজর চিন্তাধারা কু বিকশিত মধ্য করিপারু আহি পড়িবার সবুঠ ভাল যে বেনিফিটস কুহতি না সেইটা হচ্ছে আমার শব্দর উচ্চারণ আমার শব্দ যে ডিকশনারী আধিকা বড়ব আমার শব্দর উচ্চারণ আহরি সুন্দর হব তবে বহি কাহিকি আমপাই জ্ঞানর ভণ্ডার আহিকি আমপাই সবুঠার অমূল্য উপহার সে বিষয়ে আগুক কথা হওয়া তা পূর্বর এই লভলি গীতটি আপনার শুনে নিয়ন্তু।

শ্রোতা বন্ধু টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিল সে দিল তাক রে কোয়াল আপনার মানক সাথিরে আছি আপনার মানক পাখরে আছি আউ আজি আমি আম বহি মানক মনে পকাউছে অন্ধকারে দেখাই থাকে আলোকর পথ সফলতা দিগরে বড়ায় আমরি রথ সত নীতি আদর্শর কেতে যে শিক্ষা দিয়ে আমাকে মনর বগিচারে সুগন্ধ ভরি দিয়ে আমার আমি সমস্তে পুস্তকক বহিক আমার সাথি করে আগক বড়ি চালছে জীবনর রাস্তায় তেমনি শ্রোতা বন্ধু এই বহি হি হচ্ছে জ্ঞানর অমূল্য ভণ্ডার যা আম জীবনক আলোকিত করে সফলতার পথরে আগেই নেবার সাহায্য করে থাকে তেমন বহিক আমি সমস্তে বি ভালো পাও এমতি অনেক সময় হয়েছিল আপনার মানে ভিন্ন ভিন্ন বহি যা আপনার ভালো লাগে সেসবুক কলেক্ট করি আনুবে আর নিজ পাখে রাখুবে এমতি তো মো ঘরে বহু বহি আছে বহি মধ্য অনেক জিনিস আমাকে শিখবাক মিলে থাকে অনেক জ্ঞান আমাকে মিলে থাকে আবুবে সি আম জীবনর সাথীটি।

0: শ্রোতা বন্ধু আপনার শুনেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক আও বর্তমান ডাইল ইন লাইভ প্রোগ্রাম চলছে আজির নেক্সট কলটি বর্তমান মো পাখে পৌঁছে সারিছি দেখিবা কি কল করছেন দে হ্যালো
1: হ্যালো মা নমস্কার জয় জগন্নাথ
0: নমস্কার জয় জগন্নাথ কি কৌতলে
1: না প্রফুল্ল প্রধান কৌতলে কুমার পাড়া মানিয়া
0: কেমতি অছেন

0: শ্রোতবন্ধু টিউন করেছেন আপনার 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তে কোয়েল আছে আপনার মানক সাথে ডাইল ইন লাইভ চিট চ্যাট প্রোগ্রাম ডে তো বর্তমান আপনার মানক পাই আর কিছু সুন্দর সুন্দর গীত তো আছে কিন্তু আপনার মানকর স্মৃতি বি আপনার মানে বাঁটুছেন দেখিবা কে কল করেছেন আমার নেক্সট কলার কি হ্যালো হ্যালো
1: মা
0: নমস্কার কি কোতলে উর্বস্তা কোটু কোচন্তি
1: গিরিয়া বিন্দাড়িবা
0: মু বুঝি পারনি
1: গিরিয়া বিন্দাড়িবা
0: আচ্ছা তিগিরিয়া রে আচ্ছা
1: ঠান্ডা টিকে তো পড়তে বসে যাইছি
0: আচ্ছা তো কোন সব পিলা দিনটা দুষ্টামি আছে আজি শেয়ার করিবে
1: আচ্ছা পিলা দিন তো দুষ্টামি বহুত আছে আর বাটা টাইম যে আমি যে যাও স্কুল কো সকা স্কুল হয়ে আর যেটা ছুটি হয়ে আমি আসু ସାଙ୍ଗ ସାଥି ପିଲା ସବୁ ମିଶିକି ଆମେ ତାକୁ ଗାଧେଇ ପହଁରି ପୁରା ପହଁରିକି ଆସୁ ଦିନେ କଣ ହେଇଛି ଆମେ ଯାଉଛୁ ଗାଧେଇ ବାପା କହିଲେ କହିଲେ ଶୀଘ୍ର ପଳେଇ ଆସିବୁ କହିଲେ ହଉ ଆସିବି ଶୀଘ୍ର ଆଉ ଯାଇଛୁ ଯାଇଛୁ ଯାଇଛୁ ବାପା ଗୋଟେ ହେଲା ଦିଟା ପାଖାପାଖି ହେଇଗଲାଣି ସାଙ୍ଗ ସାଥିରେ ମିଶିକି ଗାଧୋଉଛୁ ଆଉ
0: ବାପା
1: ଆଡେ ଗୋଟେ ଛାତ ନେଇକି ଗଲେ ଆଜ୍ଞା ଛାତ ନେଇକି ଗଲେ ଯୋଉ ଆମେ ତ ଗାଧୁ ଦେଖିନୁ ଜାଣିନୁ କିଛି ନାହିଁ ଆମେ ତ ଗାଧୋଉଛୁ ଆମେ ଠିକ ଗାଧିକି ଆଇଲା ଆସିକି ବାପା ଛାତ ନେଇକି ଯାଉଛନ୍ତି ଆଉ କହିଲେ ଗାଧୁଆ ଏତେ କଣ ଡେରି ହେଲା ମୁଁ ତାଙ୍କ ଛାତ ଦେଖୁଥିଲି ଆରେ ମୋ ଦେହ

শ্রোতা বন্ধু, আজ রেইনবো এসএমএস র পরবর্তী মেসেজ টি অছি বর্তমান মো পাখরে। এই মেসেজ টি কো লেখুছন্তি দত্রেঙ্গি ভাটাপরা ছত্তিশগড় রু হীরামণি বর্মা, পারসমণি বর্মা, পুষ্পেন্দ্রমণি বর্মা আউ নৌখেলাল বর্মা, এ সমস্তে লেখিছন্তি শুনিয়া পাই চাহিছন্তি চান্সা রোশন চেহারা চলচ্চিত্র রু আগে আগে চাহত চলি পিছে পিছে দিল চল পড়া। এই সুন্দর গীতটি পরে পরে আপনার আউ গোটি সুন্দর গীত শুনিপারে করণ অর্জুন চলচ্চিত্র রু শুণবে জাতি হুম মে জলদি হে ক্যা। এ মেসেজ টি লেখুছন্তি গুড মর্নিং কোয়েল আপা, নমস্কার, জয় জগন্নাথ, হ্যাপি সন্ডে। আভাস সেন, রোহিত সেন, দীপক কুমার, রাজকুমার ভরদ্বাজ, বিমল শ্রীবাস্তব, মনীষ শর্মা, অলিশা অপা, তমন্না রেড্ডি, কোয়েল অপা কালি আম এসএমএস গীত শুণেই না, টাটা স্টিল প্লান্ট রু আমি লিখিছু, আজ শুণাই দেবে, নিশ্চয় শুণাই দেবি, শুণে থাকুন আপনার পছন্দ গীত।

শ্রোতা বন্ধু, রেইনবো এস এম এস রে আজ পরবর্তী মেসেজ টি লিখুছেন বিজয় কুমার দাস, সস্মিতা দাস, মামুনিয়া পূজা, সৌরি মহাসিংপুর বাহুগ্রাম কটক রু লিখিছেন মেসেজ টি। সে শুনে চাহিছেন এই আম সংসার ওড়িয়া চলচ্চিত্রর টাইটেল গীতটি।

শ্রোতা বন্ধু, আজ পরবর্তী মেসেজটি বর্তমানে অছি মো পাখে। কোয়েলাপা নমস্কার, কিশোর নগর কটক ববন চন্দ্র পাল মমতা পাল লিখি এই মেসেজটি শুনে চাহিছেন। ওড়িয়া আলবম গীত তো না।

আজির পরবর্তী মেসেজটি মো পাখে অ বর্তমান জয় শ্রী রাধে রাধে কোয়েল ম্যাম শুণবা এই মেসেজটি লেখুছেন মুন্নি রানী সোনা চন্দন সঞ্জু সন্তোষ নির্মলা মামালি কন্টোল আঠগড় শুণবা চাহিছেন ভাবি চলচ্চিত্র চাঁদি কি সাইকেল

শ্রোতা বন্ধু রেইনবো এসএমএস আজির পরবর্তী মেসেজটি বর্তমান আছে মো পাখে। সুধা ষড়ঙ্গী লিখিছেন উর্মিলা বেহেরা, প্রশান্ত কুমার বেহেরা, লিপু লুটু, উর্নিয়া, নাচি আউ গুলু, এই সমস্ত শুনে চাহিছেন গোটে বহুত সুন্দর ওড়িয়া আলবম গীত, তাতে মো রাণ দিলি আলো বাই চড়ে।

শ্রোতা বন্ধু অতি সুন্দর গীতটি এই সব সুন্দর সুন্দর গীত আপনার মন পছন্দর মিঠা মিঠা গীত সহ আজ আপনার বিদায় নেবার সময় হয়ে গেল। কিছু সময় মধ্যে আপনার মানে শুনেপারে মন কি বাত শীর্ষকরে ভারতর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যে উদ্বোধন। এই কার্যক্রমকে আপনার মানে শুনেপারে আকাশবাণীর সবু কেন্দ্র, বিবিধ ভারতী সেবা, ডিটিএস সেবা, এফএম রেইনবো সেবা এবং আকাশবাণী অধীনস্থ গোষ্ঠী বেতার কেন্দ্র মানকরে। তবে মন কি বাত তো আপনার রয়েছে, আইটি হি আপনার কোয়েল আপনার বিদায় নেছি, পুঁ বহু জলদি আপনার সাংরে দেখা হব, কথা হওয়া চালি আসবি। বাস গোটিয়ে কথা মোর অনুরোধ আপনার আজ রববার তো এফএম রেইনবো পুরা দিন সারা শুণু থাকে, এনজয় করু থাকে এবং খুশি রুহত, সন্ডে কু বহু বড়িয়া সে কাটত। শ্রোতা বন্ধু আপনার নিজ স্বাস্থ্যর যত্ন নৌ থাকে, সুস্থ রুহত, হসু থাকে। আজ রহিলি, নমস্কার।

0: দিয়ে আমার নেক্সট কলার চলন্ত কথা হেইবা তাঙ্গ সহিত। হ্যালো, গুড আফটারনুন, কে কহুতলে, কোউঠু কহুতলে?
1: নমস্কার, মু ভুবনেশ্বর শৈনগর বাসন্তী কহুচি।
0: বাসন্তী ভৌণী, আপনাকে আমার শো কু ওয়েলকম। কম কহিবে আজর টপিক বিষয়ে?
1: এমিতি কয়া গলে তো মো তো অছন্তি আঠ দশটা কুকুর, বিলেই পাঁচ ছটা
0: আজ্ঞা,
1: কিন্তু আগুরু ছেলে সাতটা কুকুর, এবে আউ গোটে কুকুর আসিছি, আউ গোটে বিলেই দুইটা আসছন্তি, মানে মনকু সব আসিকি রইছন্তি।
0: আচ্ছা,
1: ডেলি তো তাঙ্কর মো সদা পানি থো খাইবার ধরিকি মো দে সকাল ছটা রু তাঙ্কু খাইবাকু দিয়াগ।
0: আজ্ঞা,
1: সকাল ছটা রু বিস্কুট দিয়া হব, দশটা বেলা তাঙ্কু মাছ গালি দিয়া হব, বারটা রে ভাত দিয়া হব, চারটা রে ভাত দিয়া হব, সন্ধ্যা রাতে নটা রে ভাত দিয়া হব।
0: আচ্ছা,
1: কিন্তু তাঙ্ক মানকর না সব দিয়া হেই, জনক না কালু, জনক না রাবণ, জনক না বাসু বসন্ত, আর জনক না ঝাড়ু বিলে না দিয়েছি ঝাড়ু, আর গোটে বিলে না দিয়েছি গীতা ওলেই, আর গোটে বিলে না দিয়া হয়েছি মাধুয়া।
0: আচ্ছা, সেমানকু আপন না ডাকিলে সেমানে জানি পারন্তি যে কাহানা কোন?
1: আচ্ছা, জানি গলেনি সমতে।
0: আচ্ছা,
1: আর জনক না দিয়েছি মহিরাবণ, আর জনক দিয়েছি রাবণ।
0: পৌরাণিক না সব দিয়েছেন আপনার
1: প্রাণী মানে তা না দিয়ে সত্যি গোটে মানে গোটে কিলোমিটার সেমানে কেমিতে জানতে মু জানিনি, সে মো পাখে যাই হাজার হবে।
0: আচ্ছা, বহুত সুন্দর লাগিলা শুনিকি। কি
1: মো কালু যে পার্সোনাল ঘরে যে অছি,
0: আচ্ছা,
1: সে তো তার মানে ব্যস্ত সময় তো ভাঙতে মঞ্জুর তোমাকে ন দেখিলা, সে তোমার মুন্ড জাগে কালে চলিযিব। বহুত লোক গাড়ি বি করছেন কিন্তু কুকুর খাইয়া দৌছি বলিকা,
0: এটা
1: গাড়ি কু বহুত সহ্যা করছে, জনে ভাই না মো সাথে ঝগড়া করছিল।
0: অসুবিধা হচ্ছে সেমানকু, যেমতি এই কিছুদিন পূর্বরু জনে ভাই শেয়ার কলে কি মাঙ্কড়ঙ্কু খাইবা দেলাঠু অসুবিধা হেলা, কি সেমানে অন্যমানঙ্কর বাড়িতে পশিগলে, অন্যমানঙ্কর কিছু ক্ষতি কলে, তাহলে যদি হুয়েত অন্য কাহার যদি এমতি কোনসি ক্ষতি হচ্ছে সে প্রতি নজর দেইকি আমি সেমানকু
1: নেইকি, সেমানে কোনাতে কাই গাদো, আমি যদি কুকুর সাঙ্গে টিকে টেকাটা নমা দিবা,
0: আমি যদি সেমানকু ক্ষতি ন পৌঁছাইবা।

0: টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তাক স্টুডিও ঘড়ি সময় বর্তমান বাজিবাকু যাউছি সন্ধ্যা 6টা বাজি 10 মিনিট প্রচার করুছু গোস্বামী তুলসীদাস বিরচিত শ্রী রামচরিত মানসর 34তম অধ্যায় এবং পরে পরে সংস্কৃতের সম্বাদ রিলি করে প্রচার করিব আকাশবাণী দিল্লি রু
1: এপিসোড 34 3-4

স্থলীগুলিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইবোলারে আক্রান্ত পাঁচ জনক সুস্থ করাযাইপারিছে বলে পূর্বাঞ্চল কঙ্গোর বুনিয়া প্রদেশ গস্তরে যাইথিবা বিশ্ব স্বাস্থ্য সংগঠনর মুখ্য ঘোষণা করেছন্তি। বিশ্ব স্বাস্থ্য সংগঠন মহানির্দেশক টেড্রস আদনম ঘেব্রিয়াস বুনিয়ারে নূতন ইবোলা চিকিৎসা কেন্দ্র উদ্ঘাটন অবসরে এ ঘোষণা করেছন্তি। ইবোলার সংক্রমণ নিয়ন্ত্রণ করিবা লাগি সেঠাকার সম্প্রদায়ের প্রমুখ ভূমিকা রহিতিবা সে কহিছন্তি। বিশ্ব স্বাস্থ্য সংগঠন দেইতিবা সত্যতম রিপোর্ট অনুযায়ী ইবোলার 906 জন সন্দিগ্ধ আক্রান্ত হইতিবা বেলে 223 জনকর মৃত্যু ঘটিতিবা কোয়াযাইছে। সেইপরি পড়োশী উগান্ডা কর্তৃপক্ষ পক্ষর ইবোলার 9 জন আক্রান্ত হইতিবা এবং জনকর মৃত্যু হইতিবা সূচনা দিয়াযাইছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন পক্ষ ইবোলার তুরন্ত পরীক্ষা, তুরন্ত স্বাস্থ্যকর্মী নিয়োজন এবং নিরন্তর আবশ্যক চিকিৎসা সেবা যোগাই দেওয়া উপরে গুরুত্ব প্রদান করা যাইছে। খাওটি ব্যাপার বিভাগ পক্ষ আজ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং লদাখে আইনগত মাপ সম্বন্ধীয় সুধার কার্যান্বয়নের সমীক্ষা করা। সমীক্ষা বৈঠকের জনবিশ্বাস আইন 2026 এবং নিয়ামক সুধার উপরে উচ্চস্তরীয় কমিটির সুপারিশকু সরল করা আলোচনা করা। খাওটি ব্যাপার সচিব নীতি খারে অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকের ওজন মাপর নির্মাণকারী, ডিলর ও মরামতি করুথিবা ব্যক্তিঙ্ক পাইঁ পঞ্জিকরণ আধারিত ব্যবস্থা সহিত প্রচলিত লাইসেন্স ব্যবস্থাকু বদলাইবা সম্পর্কের মুখ্যতঃ আলোচনা হয়েছে। হরিয়ানার পঞ্চকুলা জেলার রামগড় অঞ্চলে প্রতিরক্ষা গবেষণা ও বিকাশ সংগঠনের প্রয়োগশালায় আজ এক উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার সফলতার সহ পরীক্ষণ করা। বরিষ্ঠ বায়ুসেনা অধিকারী তত্ত্বাবধানে টর্মিনাল ব্যালিস্টিক ক্ষেপণ গবেষণা প্রয়োগশালায় এই পরীক্ষণ করা। সিঙ্গাপুর ওপন ব্যাডমিন্টন টুর্ণামেটর আজ পুরুষ বর্গরে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ সেটিঙ্ যোড়ি ফাইনালে বিজয় হাসল করেছেন। এই ভারতীয় যোড়ি ইন্ডোনেসিয়ার মহম্মদ সোয়েবুল ফিক্রি এবং ফজর আলফিয়ান যোড়িক 18-21, 21-17 এবং 21-16 পরাস্ত করেছেন। কেন্দ্র যুব ব্যাপার ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মাণ্ডব্য সিঙ্গাপুর ওপন সুপর 750 টাইটল হাসল করেছিবা সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ সেটিঙ্ যোড়িক শুভেচ্ছা জনাইছেন। আইপিএল ক্রিকেটর চলিত সংস্করণের ফাইনাল ম্যাচ আউ কিসম পরে অহমদাবাদর নরেন্দ্র মোদী স্টাডিয়ামে গুজরাট টাইটন্স ও রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর মধ্যে হব। রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর টস জিতি প্রথমে বোলিং করা নিষ্পত্তি নিয়েছে। উভয় দল দ্বিতীয় আইপিএল টাইটল লক্ষ্য রাখি। গ্রীষ্ম প্রকোপর রক্ষা পাইবা লাগি সতর্কতা অবলম্বন করা জনসাধারণ প্রধানমন্ত্রী পরামর্শ। আকাশবাণীর মন কি বাত কার্যক্রমে ওড়িশার বেলপণা এবং আম্বকু কলে প্রশংসা। নূয়াদিল্লী আসন্তাকালি হব ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষা মন্ত্রীস্তরীয় বৈঠক। ভারত প্রযুক্তিবিদ্যা ক্ষেত্রে নেতৃত্ব নিয়েপারিছে বলে কহিলে বিভাগীয় মন্ত্রী। সিঙ্গাপুর ওপন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট টাইটল হাসল কলে ভারতীয় যোড়ি এবং আইপিএল ক্রিকেট ফাইনালে গুজরাট টাইটন্স বিপক্ষে টস জিতি রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর বোলিং নিষ্পত্তি।

চলে রেইন ধীরে ধীরে সরে সরে আসিছি সো আউ মাত্র কেইটা হি রিকোয়েস্ট রকিপারি আপনার এতে সারা রিকোয়েস্ট পিটার ভিতর সো এই গীতটি রিকোয়েস্ট করেছেন সমীক্ষা সদীক্ষা সন্তোষ নির্মলা এবং মামালি কন্তোল আঠগড় শুনবেন হিন্দি মুভি কুলি রু গোটে গীত এবং পরে পরে হালু ভাই সেয়া আঠগড় রু করেছেন এবং মেসেজটি এবং শুনবেন কুলি নম্বর ওয়ান রই গীতটি সো কুলি সিরিজ রই গীত আপনার পাখে পৌঁছে দেছি লাস্ট কু মানে রেইনভার্স মেস কু সারিবা পূর্ব সো স্টে।

0: সুন্দর কথা কন কহিল জানিছ? এমিতি গোটে সুন্দর কার্যক্রমটিয়ে প্রস্তুত করি প্রতি সপ্তাহরে থরটিয়ে মানে স্কুল ছুটি সময়রে তুমি যেতবেলে ঘরে হোয়াটসঅ্যাপ রে অনলাইন রে পাঠ পড়ুছ হলে কেমিতি মন দেই পড়িব পাঠরে তোমার মন লাগিব সেইতিপাই কথা পড়ু পড়ু তোমমানক লাগি চিন্তা করিথিলে ভারত মশলার ক্যাপ্টেন তথা কোম্পানির পরিচালনা নির্দেশক মহোদয় শ্রীযুক্ত সুশান্ত কুমার পণ্ডা দিনে মতে পাখু ডাকি এই ভারটা মোরি মুন্ড উপরে রদি দেলে পিলা মানে ভল হেলা মু বি প্রতি সপ্তাহে তোমমানক সহিত টিকে মন খুলি কথা হবার সুযোগ পাইবি হলে পিলা মানে এই কার্যক্রমরে তবে মানে যাহা যাহা কথা সব শুনিব টিকে মন দেইকি শুনিব কারণ কার্যক্রম শেষরে আম ভারত মশলা স্কুল টাইম তরফরু তোমমানকু রহিছি প্রশ্নটিয়ে হ্যাঁ তুম বাপা মা পরিবার বর্গ মধ্যে ধীরে ধীরে আমার এই কার্যক্রমরে ভাগ নেবে তুম বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী মানে তুমর এই পাঠপড়া বিষয়কু নেই নিজের মতামত বি রাখিবে তাছড়া সরকারি অফিসর মহোদয় মানে তোমমানকু এই খরা ছুটিকু তোমানে ঘরে কেমিতি কাটিব সে বাবদরে নিজের মূল্যবান কথা মান রাখিবে তেণু তোমানে মন দেইকি কার্যক্রম শুনিব আউ আম প্রশ্নর সঠিক উত্তর দেই ভাগ্যশালী বিজেতা ভাবরে পুরস্কৃত মধ্য হেব তাহলে চালরে পিলে এই কার্যক্রম সম্পর্কে আজির প্রথম অধ্যায়ে ভারত মশলার পরিচালনা নির্দেশক শ্রীযুক্ত সুশান্ত কুমার পণ্ডা মহোদয় তোমমানকু তথা আজির দিনরে আমকু শুনুথিবা আমার প্রিয় শ্রোতা বন্ধু মানকু কি কি কথা সব কহুছন্তি
1: এই অবসরে মোর পিলা মানকু কইবি এই যে সময়টাকু তোমানে বিলকুল অপব্যয় করো নাহি এই সময়রে তুমি মানে যেমতি স্কুলে পাঠ পড়ুতলো সেইভাবে হোয়াটসঅ্যাপ অনলাইনে পাঠ পড়ো তা সহিত তোমানে দেশর হচ্ছ আগামী ভারতর সন্তান সবুঠার বড় কথা বর্তমান তোমাই যে অনলাইনে পাঠ পড়া তুমি মন দেই তাকে স্কুলে যেভাবে অনুভূতি পাওছিল সেভাবে নহলে বি ঘরে তোমার বাপা মা অনেক তোম সাঙ্গ পরিবার অনেক তা সহিত তুমি ভাবি নব তোমার যে বসুছ সেটা হচ্ছে মোর গোটে স্কুল ডেস্ক আউ মু স্কুল সামনারে বসিছি নিজকে পুরা সমর্পণ করি স্কুল ভাবি পাঠ পড়াপড়ি কর
0: আজ্ঞা স্যার আজির সময়ের এই যে মোবাইল কথা টিকে
1: পিলা মানে আমি মোবাইল কাই ইউজ করছি মোবাইল উপকার দ্বারা দেখবা বহুত পিলা আমি শুনছে গেম খেলুচন্তি সে মোবাইলটা কু চার্জের বসাইকিনা কথা হচ্ছে এসব দূরেই রুহ কেন জীবনটা বহুত মূল্যবান তোমাকে বহুত জীবন পড়িছি তুমি চগলামি করো নাই আর পাঠ পড়া প্রতি ধ্যান দিও মোবাইল তোমাকে ব্যবহার ন করু যে মোবাইল তুমি ব্যবহার করো কাই মোবাইল আমি শুনিবা কিছু শিখিবা কিছু কথা যদি আমার সামনাকু ন আসিলা সে মতো উত্তর দিয়ে দিয়ে কিন্তু যে আমি গেম করে খেলিবা গোটে নিশা ভাল ধরিবা সোশ্যাল মিডিয়া কু যা এসব করো নাই কেন তোমাকে বহু জীবন পড়িছি দেখন্তু যেতে অভিভাবক যা শ্রোতা শুনছেন এই কার্যক্রমকু প্রথম যদি গুরু দেখা যায় গোটে পিলার সে হচ্ছেন মা বাপ মা হচ্ছেন প্রথম গুরু কিনা পিলাটাকু প্রথম জন্ম হোক তাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হোক বা যা কিছু মা হি তা ঘরে তাকে প্রায় তিন বর্ষ পর্যন্ত সাড়ে তিন বর্ষ পর্যন্ত মা হি তাকে পাঠ পড়ায় এ মোর জনে ঝিয়ারি অছি তার নাম সানভি সে মধ্যে মাত্র দুই বর্ষ হব কিন্তু সে বর্তমানে বহুত বড়িয়া আগে বন্দে মাতরম বহু জিনিস করু বাপা মা মানে সবুবেলে পিলা মানুষ আকট করন্তু তা সহ পিলাঙ্কু প্রেসর করন্তু পিলার রুচি অনুসারে আপন মানে নিষ্পত্তি নিয়ন্তু আপন জবরদস্তি কোনসি প্রেসর দেওয়া পিলা প্রতি উচিত নয় কেনা পিলা যে রুচি অছি সে রুচি উপরে যায় যদি নিশ্চিত পিলা বড় হুয়ে কিন্তু আমি গোটে ইন্ডস্ট্রি বর্ষকু প্রায় এবে যে আসুছেন সবু দশ হাজার স্টুডেন্ট প্রায় আসছেন তাঙ্কর ইন্টার্নশিপ করিয়াকু কিছু স্টুডেন্ট আসছেন ইন্ডস্ট্রিয়াল ভিজিট এসব কার্যক্রম করতে এটা যে সরকার এই যে পদক্ষেপ নিয়েছেন আজ কোর্সে আড করছেন কেবল যে আমি সমস্তে পাঠ পড়ুছে কৌছে আমি চাকরি করা ডক্টর বা অম বা সবু করতু সে মনা নাই কিন্তু ইন্ডস্ট্রি কি করব তেমন পিলা মানে আমি সবু ব্যবহার করছে বাহার উপরে কিন্তু আমি চেষ্টা করি আমি ঘরে বনাই পারিবা তো আমার সংকল্প তেমন আমার যে ভারত মশলা স্কুল টাইম হোক আমি যে দইছু ইন্ডস্ট্রিয়াল ভিজিট কেবল আমি আওয়ারনেস করছু যে পিলা মানে তোমার পাঠ পড় কেন জ্ঞান ন করলে তুমি আগে বড়ি পারি কিন্তু পাঠ পড় সে পাঠ বদলে তুমি অন্য জায়গায় চাকরি করছ সবুলে চেষ্টা করো তুমি কেমনি অন্যকে চাকরি দিয়ে পারিব
0: স্যার এই খরা ছুটি পিলা মানে ঘরে রহিকি মোবাইলে পাঠ পড়ুছেন স্যার এভাবে এক সুন্দর পদক্ষেপ পাইঁ আমার রাজ্য সরকারঙ্ক লাগি পদটি
1: নিশ্চিত রাজ্য সরকার তথা আমার শিক্ষা বিভাগ যে অধিকারী মানে অনেক অফিসর মানে অনেক ভেরি ওয়েল নোন কেমিতি আমি অনলাইনে পাঠ পড়াইবু কেন বিগত বর্ষরে মহামারী কোভিড আমি শিখাই দিয়েছি যে আমি ঘরে রই কিভাবে পাঠ পড়িবু মো মতরে যে

ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ড, এনজয় করছেন আপন মানকর মন পছন্দর কিছু গীত এফএম রেইনবো কটকরে। ইয়েস, আপনার সাথে স্মৃতি কো আজ এই বিউটিফুল মর্নিং রে শুনছেন। পহলি দফা ইয়ে এহসাস হুয়া কোই ইতনা খাস ভি হো সকতা হে জো দিল কে ইতনা করিব আ জায়ে কি হর দুয়া মে ওহি শামিল হো জায়ে। তো ইয়ে তো দিল কি বাতে হে, আর ইয়ে জো দিল কি বাতে হোতি হে ইয়ে সির্ফ এফএম রেইনবো কটক মে হি হোতি হে, কিউকি হামারা ট্যাগলাইন ভি হে দিল সে দিল তক। তো দোস্ত, আপনার সুন রে ওড়িশা কে অন্দর ওড়িশা কে বাহার ভি বহুত সারে হামারে লিসনার্স হামসে।

ওকে, সো 10:40 অলরেডি হয়েগলি আত্র অল্প সময় 11টা পর্যন্ত হি আপনার রেইনবো এস এম এস সো বর্তমান চালিব, বট এফ এম রেইনবো রেইনবো এস এম এস সো বহু থর আসুচি আপনার পাখ আই মিন রাতে আসিযোগ আপনার পাখক ইভিনিং সো রে আপনার শুনেপার আপনার মনপসন্দ গীত। টুকু প্রধান, শিবানী প্রধান, টিকি মিকি, মাণিয়াবন্ধ, সন্ত্রাবালি বড়ম্বারু আম সহিত কনেক্ট হয়েছেন। জয় জগন্নাথ সমস্ত শ্রোতা মানুষ জনাইছেন। আলবম গীত তমে গলা পরে ওড়িয়া আলবম্র গীত দরিয়া পাইগলা নইকি এই গীতটি শুনে অনুরোধ করেছেন।

সাতিটিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবোকাটক দল সদল তক সজালে কিছু কথা কিছু গীত হ্যাঁ সাথী স্মৃতি সঙ্গীত কু অর্থ দেই থাই যদি কোনসি গীত সহিত আমার ব্যক্তিগত অনুভব জড়িত থাই না সেই গীত আম পাই বিশেষ হই যাই থাই অন্য লোকঙ্ক পাই সেই গীত সাধারণ হই পারে কিন্তু যাহাঙ্ক স্মৃতি রে সেথিরে গড়িত না সেমানঙ্ক পাই সেই গীত অমূল্য ধন পরি যেমিতি কি স্কুল টাইমে বিদায় বেড়ে সমারোহে গীত বর্ষ ধরি মনক ছুঁই থাই যে গীত শুণিলে আমি পুঁড় সেই শ্রেণী কক্ষে ফেরি যাও বলে লাগে মানে আমি পুঁ সেই স্কুল দুনিয়া চালিয়ে যাই থাকি

বন্ধু, সঙ্গীত মনুষ্যর ভাবনা কু গভীর ভাবে প্রভাবিত করে। যেমিতিকি খুশি সময়ে আমি আনন্দর গীত শুণবা ভাল পাইথাও, দুঃখ সময়ে সেমিতি দুঃখ কি বিষাদময় সঙ্গীত আমি মনকু ভাবকু প্রকাশ করে। এই ভাবনাগুলিক আমার স্মৃতিরে সঞ্চিত হয়ে রয়েছে। পরে যেতবে সেই প্রকারের সঙ্গীত আমি শুণনা, পুরোনা ভাবনা ও অনুভব আউথরে আমার মনকু ছুঁই যায়।